ওই দে তালা তেরা দালাই রে দেরি দায়াই তেরা দেরা দে দেরে দা তালা তালাইয়া ওই রে দেরি তালা আ দে রে দেরে তে দায়াই তালা রে তালা লা তলা না দে না না দা লা তা দে নি না তেরা দে নি দে নি তা না না দে নি দা তা নে না না দে রে না না ও দে রে দেরে তে না তা দে রে দা তা না ওই দে তালা তালা তা দে রে দে না লা ফিস্তম নাকি সারস বাবতে লাগে থদে যে নরমা চাও ইয়া লাগে হারুম পারুম পারুম ইল হজতা পারুম ইয়াই দেসি জালে মগম Dekilen sıroy ko müzik el tofilen ben Aşen tuttan mi yutut taze sen ben A et ala e adri de atala Oy dire la ta la tna la diri tna la Oy ta la la te di di la ta la ya Ya diri da la da ta la tna ya Odri de atala et adri de la da ya Teri de atala tna la diri tna la Oy de la ya da ya da di ya Diri da ya ya Oy tiri da ya diri de atala ya Teri de